0: ব্যবস্থা সেনাবাহিনীকে নিজের প্রতিরক্ষা নিমন্তে প্রদান করা যাব। সেইভাবে এমআরএসএএম ব্যবস্থা মাধ্যমে বায়ুসেনাকে অধিক সুদৃঢ় করা যাইপার। নৌসেনা লাগি মল্টি ইনফ্লুয়েন্স গ্রাউন্ড মাইন্ড ভলি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরী করা যাওয়া নিমন্তে এই প্রস্তাবরে ব্যবস্থা রয়েছে। ওড়িশা সমেত গুজরাট, কোঙ্কণ, গোয়া, মহারাষ্ট্র এবং পশ্চিম মধ্যপ্রদেশে প্রবলরু অতিপ্রবল বর্ষা হওয়া নেই ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছি। বিভাগ পক্ষরু দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে আসন্তা দুই দিন পর্যন্ত বর্ষা সম্ভাবনা রহিতিবা সূচনা দিয়া যাইছি। পুরুষ ক্রিকেটরে আজি ম্যানচেস্টরে ভারত এবং ইংল্যান্ড মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হব। ভারতীয় সময় সন্ধ্যা সাতটায় ম্যাচ খেলা যাব। পাঁচ ম্যাচ বিশিষ্ট এই সিরিজের প্রথম ম্যাচ বর্ষা যোগু বাতিল হয়েছিল। আসন্তা সাত তারিখে নটিংহামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হব। শেষ দুইটি ম্যাচ ব্রিস্টল এবং সাউথহ্যাম্পটনে খেলা যাব। এই সিরিজ পরে ভারত ইংল্যান্ড মধ্যে তিনটি দিনিকিয়া ম্যাচ অনুষ্ঠিত হব। মুখ্য সংবাদ পুনি থরে। রাজস্থান ও গুজরাট গস্তরে যাই আজ বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর উদ্ঘাটন ও শিলান্যাস করিবে প্রধানমন্ত্রী। এলনিনো প্রভাবে স্বাভাবিকঠার কম বর্ষা ও এর প্রভাব নিয়ে স্থিতি সমীক্ষা কলে সরকার। এক ট্রিলিয়ন আমেরিকীয় ডলার রপ্তানি লক্ষ্য পূরণ পাই দেশ অগ্রসর হেউচি কহিলে কেন্দ্র বাণিজ্য শিল্পমন্ত্রী। জেসে মহম্মদ আতঙ্কবাদী গোষ্ঠী সহ সম্পৃক্তি অভিযোগে আট জনকু গিরফ কলা গুজরাট এটিএস। এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট শৃঙ্খলায় আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হব ভারত ও ইংল্যান্ড মধ্যে দ্বিতীয় ম্যাচ। সংবাদ শেষ হল।
1: শুনিলে ওড়িয়ারে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী কটক কেন্দ্রর। আকাশবাণী সম্বলপুর শুনন্তু চাষর হাল।
2: যেন চাষী মানে যদি বর্ষা দিনিয়া ডেলজাতিয়া ফসল চাষ করছন, ডেলজাতিয়া ফসল ভিতরে প্রায় তো চাষী মানে মুগ, বিরি, রেহেড়, কুলুত ইসবু কিসম মানে চাষ করতেছন। যেতলে বি চাষী মানে চাষ করছন ইহা চিনি সময়াকে যেতে লেগে ফসলকে বিহন বুনবার তিন সপ্তাহ আর পাঁচ সপ্তাহ ই সময়াকে ঘা দুইথর ঘাস লোটা বাছি নেবার কথা। খেতে বেলে দেলজাতিয়া ফসল যদি ঘাস লোটা লাগি যা বলে গছটা ঠিক হিসাবে খেসার নেই পারে। যে ইয়াড় সিয়াড় যে লোটা মানে থিবা সে লোটা বোটা মানে সব মাটির খেসারকে নিয়ে যাবে। যেতলে বলিকি গছটা বড়ি নি পারে, কেরচে যাইসি আর যেতকি অমল হওয়ার কথা বি হয়ে নি পারে। সেতলে বলিকি চাষী মানে দেখবার কথা যে জালজাতীয় ফসল যেন চাষ করছেন যেন আট গুড়ানো লটা কে হিসাবে হয়েছে দেখি নেবার কথা। আর যেনা বিহন বুনবার তিন সপ্তাহ হয়ে যা কি এই সময়কে ঘা কুড়া কুসা করে নিয়ে ঘাস লটা মানে বাছি নেবার কথা। ধাড়ি হিসাবে চাষী মানে প্রায়ত চাষ করতেছন। ধাড়ি যেন যদি বুনি দেবে বেলে লটা বছা যেন যন্ত্র আছে এটির সাহায্যে নিয়ে বি ঘাস লটা বাছি পারবে। আর যেন চাষী মানে যদি লটা মরা ঔষধ ব্যবহার করছেন যেদিন বুনছন তার আরো দিন লটামরা ঔষধ মারি দিয়ে বলে প্রায়ত লটা নিয়ে পারে। তথাপি বি যদি যে জায়গান সে লটামরা ঔষধ নিয়ে পড়িতা বলে যেন লটা হইতা বলে সে জায়গায় কুড়া কুসা করে নিয়ে ঘাঁধ লটাকে বাছি নেবে। বর্ষা মাসে প্রায় ডালজাতীয় ফসল ন কেদিনি কেতে রোগ লাগবার ডর থিসি। হলে চাষী মানে গোটে জিনিসকে সবুলে নিঘা দেবে যে যেতে বি ভেড়ুছন কি কুড়া কুসা করুছন লটা বাছলা সময়কে যেনতা গাঢ় হয়েকে নিয়ে রহবা প্যান সে আটে রোহিনি পারবা সেটাকে নিঘা দিয়ে করি প্যান নিথিরি যেন যাওয়া বর্ষা সময়কে সেই হিসাবে চাষী মানে বিড়ি নেবে। বর্ষা দিনে প্রায় চাষী মানে দেখবে যে ডালজাতীয় ফসল ন কেতনি কেতে পোক মানে লাগি দিসন। পোক যদি লাগি যাবে বলে ফসলর কেতনি কেতে নোকসানি যাই আসি। হেন্দা পোক ভিতরে দেখবার গেলে পতরখিয়া পোক, ফলবিধা পোক, জৌ পোক, পতর ডেগা পোক, ধোম মাছি, পতর চিতা আর পতর পোড়া রোগ। আর রোগ ভিতরে পতর চিতা রোগ, পতরপোড়া রোগ, ঝাউলা রোগ, সাহেবি রোগ ইসব মানে ডালজাতীয় ফসল লাগিকি ফসলকে নোকসানি করে দেসন। যেন দিলে বলিকি যেতকি অমল হওয়ার কথা হয়ে নি পারে। সেতলে বলিকি চাষী মানে যেন বর্ষা কি আন্ন যোগাই থিবে সেন ভোঁরে টিকে সবুলে নিঘা দেবার কথা। কেদলে বেলে ভোঁরে যদি দেখবে যে যেনতা পোক হোক রোগ লাগবার মূল হবা কি তার আয় উপায় করবে বলে পছে আর বেশি নোকসানি করে নি পারে। জহ গছকে চপলি নি পারে, লাগি নি পারন আর যেনটাকি বেশি নোকসানি করে নি পারন। সেদিলে বলি চাষী মানে সবুলে সজাগ দিয়ে সবুলে নিঘা রকিথিবে যে যেনতা পোক হোক রোগ হোক মূল হওয়া কি তার এ উপায় করি সাং সাং সেটাকে অ্যাড করবার ব্যবস্থা করবে। কেদিলে বলে দেখবে যে বেশি

0: তাকে। আজ কেন গীতটা শুনবে?
1: গীতটা তুমসে মিলনে কো দিল করতা হ্যাঁ
0: আজ্ঞা,
1: এই গীতটা কেন ফিল্ম রয়ে যে টিকে বারিক করে দেই দেন।
0: তুমসে মিলনে কো দিল করতা হ্যাঁ
1: হ্যাঁ তুমসে মিলনে কো দিল করতা হ্যাঁ।
0: হ্যাঁ হ্যাঁ, বেলে আপন আমার কেন কেন কার্যক্রম শুনছেন?
1: মই তো আজ্ঞা মই রেডিও শ্রোতা, মই ছুয়াবেলু রেডিও রেডিও শুনি শুনি করে মই সবুদিনে সবু কেনসি কার্যক্রম মনে বাকি না রয়ে
0: বাকি নাই। আপন আমার সব কার্যক্রম শুনছেন, বহুত বড়িয়া আজ্ঞা,
1: রেডিও রেডিও সকাল 6 বাজে খুললে রাতে 11:10 বন্ধ।
0: বহুত বড়িয়া বহুত বড়িয়া,
1: পরে বসে করে বহুত সব মৃদু প্যার করছে।
0: হ্যাঁ
1: মৃদু প্যার করছে, তারপরে চাষ বাস করছো? সব
0: চাষ বাস করছেন বলে চাষ কাম মূল কলে না আজ্ঞা?
1: মৃদু কাম করছে বলে মো ঘরে রহুতে।
0: হ্যাঁ চাষ কাম আপন মূল কলে না?
1: রেডিও শুনবালে সুবিধা সুবিধা মিলু চাউকো।
0: হ্যাঁ
1: হ্যাঁ,
0: আপন আপনকর চাষ কাম মূল কলে না?
1: হ্যাঁ এটা পোলা পুলি পকা মাছর
0: পোলা পকা বেথর। হ্যাঁ যেন ডুলি মানে সব শুখি যাইছিল তো ইহাতে পানি ভরি গলান। হ্যাঁ আউ চাষ বাস লাগি পাক বি অনুকূল হেলান?
1: হ্যাঁ চাষ বাস লাগি এটা চালিছে,
0: ইহাতে চাষি বহুত খুশি বি নাই কে?
1: হ্যাঁ আজ্ঞা
0: আউ কানা
1: আজ্ঞা শ্রোতা মানব না টিকে কহমা।
0: আচ্ছা শ্রোতা মানক না কোন আজ্ঞা কাহা কাহাকে ডেডিকেট করবে গীত?
1: যশবন্ত পাইক, মুরলী মেহের, তেজরাম দীপ, উপেন্দ্র সোনা, রবীন্দ্রনাথ মেহের, নাগু পাত্র, চরণীসেন নায়ক, লক্ষ্মীনারায়ণ বাগ, তারপরে ওঠন আমার মুরলী প্রসাদ কর, সুবল সাহু, চৈতন্য পটেল, করমসানী সাহু, কেতে কেতে ওঠন, সুরেন সাহু, শুক্রা,
0: বেলে
1: আজ্ঞা শঙ্কর মেহর অছন, দেবরাজ মেহর অছন, লিঙ্গরাজ মেহর অছন, সত্যভা মেহর অছন, তারপরে অছন আমার এ প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, কুমারী র রেমতা কুমারী র বেলে এ সমস্ত ডেডিকেশন বেশি যেতকি ছাড়ি হয়ে যাবে সমস্ত ডেডিকেশন সমস্ত করে দেবে।
0: আপনকর পছন্দ এই গীতটাকে আমি আমার শ্রোতা মানুষ ডেডিকেট করে দেউছু।
1: হ্যাঁ আজ্ঞা
0: শুনি নন আপনকর পছন্দ এই গীতটা।
1: হ্যাঁ আজ্ঞা নমস্কার
0: নমস্কার।

এথর শুনুন ততে মো রণ সিনমানু ই গীতটা গীতটাকে গাইছন বিভু কিশোর লিখিছন নির্মল নায়ক আর সঙ্গীতটি সজেছন মলয় মিশ্র।

ইহাদে চালন শুনমা টিকে খরা টিকে ছাই সিনমানো ই গীতটা গীতটাকে গাইছন লেখিছন আর সঙ্গীতে সজেছন বিশ্বস্বরূপ মহাপাত্র।

শ্রোতাবন্ধু, ইন শেষ হল ওড়িয়া সিনেমা গীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর। আপনার কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটার 945 কিলোহার্জ আর এফএম 101 মেগাহার্জ। শ্রোতাবন্ধু, আপনার আমার কার্যক্রম কি নিউজ অন এআইআর মোবাইল আপ্লিকেশন মাধ্যম থেকে শুনে পারবে। তো আসুন ইহাদে মূলকর্মা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম। শ্রোতাবন্ধু, আজি আপন মানে শুনবে গুটে সিনেমা গীত ক্রম থি আশিকি সিনেমার গীত। গীত মানকু লেখিছন সমীর, সঙ্গীত থি সজাইছন নদীম শ্রবণ। কার্যক্রমর পহলা গীতকে শুনুন কণ্ঠশিল্পী অনুরাধা পড়ুয়াল আর কুমার সানু।

শ্রোতাবন্ধু আপন মানে শুনুছন গোটে সিনেমা গীত ক্রম থি আশিকি সিনেমার গীত গীত মানু লিখিছন সমীর সঙ্গীত থি সজাইছন নদীম শ্রবণ এহাদে শুনুন কুমার সানুঙ্কর কণ্ঠ থি গীতটা।

শ্রোতবন্ধু আপন মানে শুনুছন সম্বলপুরী গীতর কার্যক্রম ভক্তির লহর। কার্যক্রম শেষে শুনুন গীতটা, গাইছন ধরণীধর পণ্ডা, লেখিছন প্রভাকর পাণিগ্রাহী।

শ্রোতাবন্ধু, ইন শেষ হল সম্বলপুরী গীতর কার্যক্রম ভক্তির লহর। ইতি আজ আপন মানে শুনলে নবীন কিশোর আচার্য, দিলীপ কুমার সোনা আর ধরণীধর পণ্ডাঙ্কর কণ্ঠতে কিছু গীত লেখিলে ডোলগোবিন্দ বিশি, মোহন সাহু, লাল রত্নাকর সিং আর প্রভাকর পাণিগ্রাহী। আকাশবাণী সম্বলপুর আপন মানে কার্যক্রম শুনুছন মিডিয়াম ওয়েভ 317.5 মিটর, 945 কিলোহর্জ আর এফএম 101 মেগাহর্জ থি। শ্রোতাবন্ধু, আপন মানে আমার কার্যক্রম কে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ্লিকেশন মাধ্যম থি ভিল শুনি পারবে। তো আসুন নিহাদে মূলকর্মা হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খুলা ঝরকা।

শ্রোতাবন্ধু, কার্যক্রমর পহলা গীতকে শুনুন। অ্যানিবডি ক্যান ডান্স সিনেমানু লেখিছন সচিন জিগর, সঙ্গীত সজাইছন সচিন জিগর, কণ্ঠশিল্পী হার্ডি কর।

শ্রোতাবন্ধু, ইহাদে শুনুন আসিকি টু সিনেমা নই গীতটা। গাইছান পলক মুচ্ছল আর অরিজিৎ সিং, লিখিছেন এরশাদ কামিল, সঙ্গীতটি সাজাইছেন মিথুন।

শ্রোতাবন্ধু ইহাদে শুনুন শান আর শান্তনু মৈত্রঙ্কর কণ্ঠ থেকে গীতটা। লিখেছেন অভিজিৎ যোশী, সিনেমা থ্রি ইডিয়ট, সঙ্গীত সাজাইছেন শান্তনু মৈত্র।

শ্রোতা বন্ধু, বর্ষা মাস আসিগলান, চারিআডে শাগুয়া সুন্দর গছ, চাষির মুহে হসি আও ছুয়া মানকর মন ভিতরে খুশি। কিন্তু ই বর্ষা সাঙ্গে কিছি বিপদ বি আইসি আমার জীবনতি, সেথিলাগি আমে কিছি জরুরি সতর্কতা নেবার কথা আর সেসবু কথা কি জানবার কথা। যদি বিজলি ঘড়ঘড়ি হোছে বেলে হে সময়াথি গছ তলে ঠিয়া নাই হেবে, রাস্তাথি যদি পায়ন জমিছে বেলে আপন হড়বড়ি হেকরি নাই চালবে কি গাড়ি গলে নাই চলাবে, হেই থেই পারে সেনো নলা থিবা আও আপনকর গুড় সে ভিতরে ঢুকি যাবা, সেতিলাগি এসবু সতর্কতাকে ধ্যান রখবে। শ্রোতা বন্ধু, ইহাদে শুনুন টু স্টেটস সিনেমানু বেনি দয়ালকর কণ্ঠ থি গীতটা, লিখিছেন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত সজাইছেন শঙ্কর এহসান লয়।

0: শ্রোতা বন্ধু, আপনার চিঠি পাইছু কার্যক্রমে। আজ আপন মানে পঠাই চিঠি সবুক নিয়ে এই কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র,
1: নমস্কার।
0: তবে দেখলে কোকু শ্রোতা বন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখি সে
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন পড়া বিজেপুর জেলা বরগড়ু সেবারাম মেহের। সে লিখিছেন সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। গত 27 তারিখ শনিবার সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকার প্রচার করে কথেনকার জীবন বল্লভ ষড়ঙ্গী কথেন ও তাঙ্ক সহিত সাক্ষাৎকার, এর তাঙ্কর জীবনী বিষয়ে অনেক কিছু জাণিহেলা, তাঙ্কু অশেষ ধন্যবাদ জনাই দেবে বলে সে লিখিছেন। এবং 29 জুন সোমবার দিন লোকগীত কার্যক্রমে প্রচার করে পালা পুরাণ বিষয়বস্তু উপরে আধারিত হয়েথিবার বহুত মনছুঁয়া হয়েছিল বলে সে লিখিছেন। তেণু পরিবেশন করে খগেশ্বর বারিক ও তাঙ্ক সাথী মানুষ সে অশেষ ধন্যবাদ জনাই দেবে বলে লিখিছেন। তাঙ্কর গোটে মতামত বি রয়েছে, লাইভ ফোন ইন হ্যালো অনুরোধ কার্যক্রম শনিবার ও রবিবার দিনরে জনে জনে শ্রোতা দুই দিন ফোন করছেন, যাহাফলরে নয়া নয়া শ্রোতা সামিল হয়ে পু না, দয়া করে শ্রোতাঙ্কু কুহতু এপরি করবে না। তাঁর আউ গোটে চিঠি অছি, গত 28 তারিখ কৃষি সংসার কার্যক্রমে প্রচার করে সঙ্গীত রূপক বেশ মনছুঁয়া ও শিক্ষণীয় হয়েছিল, তেণু পরিবেশন করে কলাকার মানুষ ধন্যবাদ জনাই দেবে সে লিখিছেন। এবং আসন্তা রথযাত্রা এবর্ষ কণ কণ কার্যক্রম রাখিছেন সূচনা দেবে বলে সে লিখিছেন।
0: প্রথমে তো আমি ধন্যবাদ দেব শ্রোতা বন্ধু এই যে আপন মানে কার্যক্রম শুণুছেন এবং চিঠি মধ্যে লিখুছেন। চিঠিতে আপনার উল্লেখ করেছেন যে সৃজনিকা কার্যক্রম সম্পর্কের, তাপরে কৃষি সংসার কার্যক্রম সম্পর্কের এবং লোকগীত সম্পর্কের কার্যক্রম সব ভালো হচ্ছে বলে আপনার উল্লেখ করেছেন এবং ধন্যবাদ মধ্যে জনাইছেন। এইটি আপনার জনাই ধন্যবাদ সম্পৃক্ত ব্যক্তিবিশেষক আমি জনাই দেছু। এবং আউ গোটে আপনার যা মতামত রয়েছে যে হ্যালো অনুরোধ কার্যক্রম, যা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, সেতিরে যে শ্রোতা বন্ধু মানে ফোন করছেন বারম্বার ফোন ন করি কি যদি অন্য মানুষ সুবিধা সুযোগ দিয়ে তাহলে নয় নয় শ্রোতা সামিল হয়ে পড়তে বলে দেখুন। শ্রোতা বন্ধু, এহা আপনার নিজস্ব মত, কিন্তু আকাশবাণী সমস্ত উন্মুক্ত, সমস্তে সমস্ত মনপসন্দর গীত শুণবা অনুরোধ করে পে, টেলিফোন করে পে, এবং কাহারি টেলিফোন কু আমি মনা করে দিয়ে পারিবু না। তো এইটি আপনার গোটে কথা লিখিছেন যে নয় নয় শ্রোতা সামিল হবে যদি সে সুযোগ দিয়া যায়, তো আমি মধ্যে অনুরোধ করছু যে নয় নয় শ্রোতা ফোন করতু, যদি তাঁর ফোন আমাকে আসে নিশ্চিত ভাবে তাঁর মধ্যে গীত আমি সামিল করবু এবং তাঁর সহ কথোপকথনর যে সুবিধা রয়েছে তাহা মধ্যে সে করে। হলে আপনার এই চিঠি কু যে শ্রোতা বন্ধু মানে বারম্বার ফোন করছেন হুয়েত সে শুণবে এবং অন্য মানুষ হুয়েত সুযোগ দেলে অন্য মানে উপকৃত হয়ে পড়তে। হলে সে যাহি হো, আকাশবাণী সমস্ত সমান ধরনের সুবিধা দিয়েছি, আপনার সহযোগ এ দিগরে আমি আশা করছু। ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠি লিখিছেন লক্ষ্মীনারায়ণ বাঘ, সিন্ডোল উপরপড়া জেলা সুবর্ণপুর। সে লিখিছেন সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে ও আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত মহাশয় মানুষ মধ্যে মোর নমস্কার জনাই দেবে। গত 26 জুন 2026 শুক্রবার অপরাহ্ন 5:02 লোকগীত কার্যক্রমে প্রচারিত করে গোকুল পটেল ও সাথী পরিবেশন করে সংকীর্তন, ও এই দিন রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রমে প্রচারিত মীনাক্ষী মঞ্জরী সঙ্গ আলোচনা, চাষী মানুষ বিভিন্ন সরকারি সুবিধা ও সুযোগ। এবং গত 27 তারিখ শনিবার সকাল 7:10 স্বাস্থ্য সূচনা কার্যক্রমে প্রচারিত ডাক্তার শুভঙ্কর স্বাইঁ আলোচনা, মহিলা ও কিশোরী মানসিক সমস্যা ও তার প্রতিকার। গত 28 জুন 2026 রবিবার সকাল 7:30 প্রচারিত ইটিকিলি মিটিকিলি কার্যক্রমে প্রচারিত বিশ্বনাথ মিশ্র আলোচনা জীবজগত ক্রমে ডলফিন বিষয়ে, ও এই দিন অপরাহ্ন 5:02 সন্ধ্যাজ্যোতি কার্যক্রমে প্রচারিত অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গিরিজাশঙ্কর শর্মাঙ্ক সহ সাক্ষাৎকার, এবং এই দিন রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রমে প্রচারিত সঙ্গীত রূপক। গত 29 তারিখ সোমবার সকাল 7:10 স্বাস্থ্য সূচনা কার্যক্রমে প্রচারিত ডাক্তার সুশীল কুমার পতিঙ্ক আলোচনা হাড়ের

0: শ্রোতা বন্ধু, বর্ষা দিনে বর্ষা জলক সাইতি রাখা যথাসম্ভব চেষ্টা করা। বর্ষা দিনে ঘরর ছাত উপরে পড়ুথবা জলক পাইপ দ্বারা টাঙ্কি কিংবা বড় পাত্রে রখিহেব। এই টাঙ্কি কিংবা বড় পাত্রে থিবা জলক বাড়ি বগিচা তথা অন্যান্য কার্যরে মধ্যে ব্যবহার করা যাই পারিব। গাধুয়া ঘর এবং রোষেই শালে দরকার অনুযায়ী জল ব্যবহার করা এবং ব্যবহৃত জলক বাড়ি বগিচারে উপযোগ করা। খরাটিয়া চাষে যে অধিক মাত্রার জল আবশ্যক হয়ে থাকে তাহা বদলরে পনিপরিবা এবং ডালি জাতীয় চাষ উপরে গুরুত্ব দিয়া যাইপারে। কোণসি ট্যাপ্রু পা লিক হেউথিলে যথাশীঘ্র সজাই দিয়ন্তু। গাড়ি কিংবা বাইক ধোইবা সময়রে যেমিতি বেশি পানি নষ্ট ন হুয়ে সেতিপ্রতি ধ্যান দিয়ন্তু। জল সঞ্চিলে জীবন বঞ্চিব। জল অছি ত আসন্তা কালি অছি। শ্রোতা বন্ধু, এইটি শেষ হেলা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন।
1: শুণন্তু এক বিশেষ সূচনা। আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাওছি। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক। কিষান উপভাষার পরিষ্কারভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে। প্রার্থী বা প্রার্থিনীঙ্ক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হইথিবা আবশ্যক। প্রার্থী বা প্রার্থিনীঙ্ক কণ্ঠস্বর বেতার উপযোগী হইথিব। প্রার্থী অবা প্রার্থিনীঙ্ক বয়স জুন মাস 16 তারিখ 2026 সুদ্ধা 20-50 বর্ষ মধ্যে হইথিবা আবশ্যক। কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রকিথিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজের নাম, ঠিকনা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর অবা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদনপত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর

শ্রোতাবন্ধু, এথর শুণন্তু এই গীতটি। অনুরোধ করছেন তরণী সেন নায়ক। ঠিকানা রাগিপালি, লয়ডা। শ্রোতা রাহাস পটেল এবং সাথী বিঞ্জিপালি। কণ্ঠশিল্পী মোহন সেঠ, গীতরচনা পারম্পরিকা।

0: শ্রোতা বন্ধু, এথর শুনন্তু শ্রোতা আকাশ মেহেরঙ্ক অনুরোধে এই গীতটি কণ্ঠশিল্পী গণেশ নাগ, গীতরচনা ধরণীধর পটেল। শ্রোতা আকাশ মেহের, ঠিকনা পাটনাগড়, জেলা বলাঙ্গীর।
1: লাল কর কর ফলসা ফুলা দূরা কে।

প্রিয়া প্রিয়া মো প্রিয়া। শ্রোতা ভুণী, প্রত্যেক মানুষের জীবনরে জনে না জনে প্রিয়া থাকে। সে হয়ে পারন্তি জীবনসাথী, প্রেমিকা, মা, ভুণী, ঝিও, বন্ধু কিংবা এমিতি জনে ব্যক্তি যাহাঙ্ক উপস্থিতি আম জীবনকু সুন্দর করে দিয়ে। প্রিয়া, প্রিয়া কেবল গোটিয়ে না নহে, এহা এক অনুভব, এক ভাবনা, এক সম্পর্কর গভীরতা। আপনার জীবনরে এমিতি কি অছন্তি কি যাহাঙ্কু মনে পড়িলে মুহরে অজানতে হস আসি যায়? সেই হস হি হেউছি সত প্রেমর পরিচয়। তাহলে আসন্তু শুনিবা এই সুন্দর ভাবনাকু আহুরি সুন্দর করে দেবা এক মনছুয়া গীত। কণ্ঠশিল্পী বাবুশান, কথাচিত্র লোফর, গীতিকার মোহিত চক্রবর্তী, সঙ্গীত নির্দেশনা গুডলি রথ।

শ্রোতা ভৌণী, প্রিয়া শব্দটি শুনিলে মনরে এক অলগা অনুভূতি জাগ্রত হুয়ে। প্রিয়া মানে কেবল প্রেমিকা নহে, যিয়ে আম মনর সবুঠারু নিকটতম, যাহা পাখরে আমি নির্ভয়রে মনর কথা কইপারু, সেহি আমার প্রিয়া। জীবনরে এমিতি কিছু লোক থাকে যাহাঙ্ক উপস্থিতি আম দিনকু উজ্জ্বল করে দিয়ে। সেমানঙ্কর গোটিয়ে হস, গোটিয়ে ফোন কল, গোটিয়ে ছোট সন্দেশ মধ্যে মনকু অপার খুশিরে ভরি দিয়ে। সেই লোকটি হি আমার প্রিয়া। প্রিয়া সহ সম্পর্ক কেবল ভাল পাইবারে নহে, বরং বিশ্বাস, সম্মান, ধৈর্য ও পরস্পরকু বুঝিবারে গড়ি উঠে। যে সম্পর্করে অহংকার কম ও আপনাপনার অধিক, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হুয়ে এবং সেই আমার প্রিয়া। শ্রোতা ভৌণী, শুনন্তু চিত্তরঞ্জন জেনাঙ্ক কণ্ঠরে সিন্দুর বিন্দু কথাচিত্রর এই গীতটি, গীতিকার ও সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল কর।

0: বংশীধর দাস গোস্বামী আকাশবাণী কুচি
1: তেল গোটে সম্পূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র নির্ণয় অনুসারে প্রস্তুত করা যাই এবং গুপ্তসেবা অন্তর্ভুক্ত হেতু সেটা কেবল মঠাধীশ এবং মঠর উত্তরাধিকারী এবং মঠর পুরোধা এই তিনজন হি প্রস্তুত করে থাকে। স্বতন্ত্র ভাবে ইয়ে প্রস্তুত করা যাই এর মুখ্য উপাদান হচ্ছে ঘনাপেড়া রাশি তেল, মহাপ্রভু লাগি হওয়া কিছু সুবাসিত ফুল আও কিছু ঔষধীয় চেরমূলি এ সমস্ত মিশ্রিত হয়ে মাটি তলে গোটিয়ে বর্ষ পূর্বরু হেরা পঞ্চমী দিন পোতা যাই শনিবার পূর্বদিন সে বাহারি মহাপ্রভুঙ্ পাই গোটিয়ে ঘরে রখা যাই পূজা করা যাচ্ছি এবং তা দেহে চুয়া কর্পূর কস্তুরী কেশর ইত্যাদি সেটি মিশ্রিত হওয়া পরে মহাপ্রভু সংস্কারিত করি প্রতিভাত সমস্ত দৈতাপতি মানে মহাপ্রভুঙ্ শরীর লেপন করে।
0: আগামী রথযাত্রাকে শৃঙ্খলিত ও অঘটন শূন্য করা লাগি আজ পুরীর পুলিশ মহানির্দেশক যোগেশ বাহাদুর খুরানিয়া সমীক্ষা করছেন। বৈঠকের ভিড় নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা তথা শ্রদ্ধাু মান সুরক্ষা নিয়ে সমীক্ষা করা যাচ্ছে। বৈঠকের অতিরিক্ত মহানির্দেশক আরপি কোচিং সমেত অন্যান্য বরিষ্ঠ পুলিশ অধিকারী মানে যোগ দিয়ে গতকাল পুরীর চব্বিশ ঘণ্টিয়া পরিমল ব্যবস্থা নিয়ে গৃহ নির্মাণ ও নগর উন্নয়ন বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব উষা পাড়ী অধ্যক্ষতায় সমীক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়ে। সমবায় ক্ষেত্রকে অধিক সশক্ত করা এবং এ সম্পর্কের সচেতনতা সৃষ্টি লক্ষ্য নেই আজ আন্তর্জাতিক সমবায় দিবস পালন করা যাচ্ছে। প্রতিবর্ষ জুলাই মাস প্রথম শনিবার দিন এই দিবস পালন করা যাই থাকে। চলিত বর্ষর বিষয়বস্তু রয়েছে শান্তিপূর্ণ বিশ্বপ্রাই সমবায়। সাম্প্রতিক সংঘর্ষময় পরিস্থিতিতে এক একীকৃত সুদৃঢ় এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের সমবায়ের ভূমিকা উপরে এই প্রসঙ্গ প্রতিফলন করুছি। নূয়াপড়া জেলার সমস্ত চাষী ধান ক্রয় করা লাগি জেলাপাল প্রতিশ্রুতি দেওয়া পরে শত প্রতিশত চাষী আইসকান শেষ হয়েছে। গতকাল বিলম্বিত রাতে সুদ্ধা আইসকান কার্য শেষ হয়েছে সূচনা মিলিছি। যাজপুর জেলা পরিবেশ সমিতি আনুকূল্যের সত্যভামা গণেশচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জেলাস্তরীয় বন মহোৎসব সপ্তাহ পালিত হয়ে যাই। অতিথি মানে জলবায়ু পরিবর্তনর কারণ, নিরাকরণ, জঙ্গল সৃষ্টি ও তার রক্ষণাবেক্ষণ উপরে ছাত্রছাত্রী মানুষ সচেতন করাই। ভদ্রক জেলা চান্দবালি ব্লক অন্তর্গত গোবিন্দপুর পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বন মহোৎসব অনুষ্ঠিত হয়ে যাই। এতে বনখণ্ড অধিকারী যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ প্রদূষণ ও চারারোপণ উপরে আলোচনা করেছিলেন। বৌদ্ধ জেলার নির্মাণাধীন স্বাস্থ্য প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কের জেলাপাল বিভূতিভূষণ নায়ক সমীক্ষা করেছেন। মনমুন্ডায় চালিথিবা পচাশ শয্যা বিশিষ্ট মাতৃ ও শিশু চিকিৎসা কেন্দ্র এবং পলসাগুড়াস্থিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রর নূতন কোঠা নির্মাণ কার্যক্রম নির্ধারিত সময় মধ্যে শেষ করা জেলাপাল নির্দেশ দিয়েছেন। জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে রোগী মানুষ জরুরীকালীন চিকিৎসা সেবা যোগাই দেওয়া উপরে জেলাপাল গুরুত্ব প্রদান করেছেন। ভুবনেশ্বরে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিবাধিত ফুটবল প্রতিযোগিতার ওড়িশা মহিলা দল স্বর্ণপদক হাসল করেছে। পুরুষ দলকে কাংস্য পদক মিলিছে। মহিলা বর্গের অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ওড়িশা এক শূন্য গোলে পশ্চিমবঙ্গকে পরাস্ত করে চম্পিয়ন হয়েছে। দল পক্ষের পদ্মিনী টুডু গোটিয়ে গোল করে। সূচনা অনুযায়ী ওড়িশার উভয় পুরুষ এবং মহিলা দল আগামী IBFF জাতীয় দৃষ্টিবাধিত ফুটবল চম্পিয়নশিপ যোগ্যতা অর্জন করেছেন। পানিপাগ ওড়িশা উপকূল উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপ ফলে রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা জারি রয়েছে। লঘুচাপ প্রভাবে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু আহরি সক্রিয় হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন স্থানের আসন্তা দুই দিন পর্যন্ত বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর কুযাই। আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে প্রবল অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে নটি জেলাকে সতর্ক সূচনা জারি করা যাই। লঘুচাপ প্রভাবে ঘণ্টা প্রতি পঁয়তাল্লিশ পঞ্চাবন ও স্থলবিশেষে ঘণ্টা প্রতি পঞ্চষট্টি কিলোমিটর পর্যন্ত পবন বহিবার সম্ভাবনা থাকার মৎস্যজীবী মানুষ সমুদ্র মধ্যকে নযাক পরামর্শ দিয়েছে। গত চব্বিশ ঘণ্টা মধ্যে বরগড় জেলার সোহেলাঠারে সর্বাধিক 202 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাই। মুখ্য সংবাদ পুণিথরে। সরকার এবং আন্দোলনরত ডাক্তরঙ্ক মধ্যে রাজ্য সচিবালয়ের আলোচনা জারি। 2025-26 রবি ঋতুরে ধান সংগ্রহ লক্ষ্য পূরণ হয়েছে কহিলে সমবায় মন্ত্রী। পুরী শ্রীমন্দির অণসর ঘরে চতুর্ধা মূর্তিঙ্কর চালিছে গুপ্ত সেবা নীতি। আজি হব ফুলির লাগি তেল। লঘুচাপ প্রভাবে রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু অধিক সক্রিয় হওয়া সহ বিভিন্ন অঞ্চলের লাগি রয়েছে বর্ষা। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারে সন্ধ্যা 6:45।

0: হে বয়াস আহলি হেলুই কাচাস
1: আচ্ছা
0: আলে হেলু তামহি কারবা করবো নালা কালিয়াস বলে আলে হেলু বনরা হু টাঙা জেলের বাকেন এন কাটে কাটে শিখতে শিখতে শিখতে শিখতে শিখতে ই কলাকার নু করছে আর কাটে হুম হুম
1: হুম হলে নিম হু জং টাঙা চালিয়ার কে নিম হি আচ্ছা কার
0: হ্যাঁ
1: যে আচ্ছা আঙ্গাল কার হু বাকেন
0: পয়লা এ বয়াস কানে এম সঙ্গে নেহি নালা কাল কাম
1: হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা হলে নিম একা ইও বয়স নিম হে মানজি রহু বাকেন পয়লা পয়লা নিম
0: বাকে নে হে বেশি মারারু হু 15-16-18 ভিতরে হুম
1: হুম হুম
0: তি হুঙ্গেন তি এমহায় নালনা বা শুরু করতে করতে করতে আকুন এমহায় মানজা কারো 50-60-70 বর্ষ সত্তর বর্ষ আর কি মানে 51 ভিতরে 51-52 ভিতরে
1: ঠিক ঠিক ঠিক হলে নিম তো হেলু আছে তেলে বারালদার হলে নাম এরা খাতরালি যে নামে কুহা সম্প্রদায় নু ভিন ভিন সময় নু ভিন ভিন প্রকার হেলু গুঠি আছনার মানে পাহাড়ি গুঠি অলগা অলগা পাহাড়ি আতি নাম বেঞ্জানু ভি আচ্ছাল দাত হলে বেঞ্জানু আগলি অন্টা হিসাব নু ভাবাল কার কিন্তু ধীরে ধীরে যেনতা সামিয়া পরিবর্তন মানালি পুনা পুনা টিকি রঙিন শৈলী গুঠিত বারচা দিন পুনা পুনা হিসাব নু নাম ভি আচ্ছাল দাত তা এককানে এককানে গুঠি নিম আচ্ছাদার এনে দিন পাহাড়ি
0: মানে প্রসেসন যেতে বেলে মানালে আ ক পারঘারু মাংখালার গ ঢিং ঢিজাং আসালে
1: এককানে দিকি মুহিতি তেঙ্গ টিকি
0: এই ডিঙিঢিজাং ঢিঢিজাং কামাতে আসছাল না তি মানে কিনা নালনাতি কালার ইয়ান আসছাল না তি উলা মাংখালার
1: ইদন পারখনা ভি উন্টা পাড়ি
0: পারখনা পাড়ি হ্যাঁ
1: হ্যাঁ
0: হ্যাঁ আউ পারখা মুঞ্জারলে চালিনু গিন্দার হুন নালালিয়ার
1: আদা উন্টা অলগা পাড়ি হ্যাঁ হ্যাঁ
0: আউ এনে না হয় আকুন তো ই কর্মা গুঠি হু হু অলগা পাড়ি হ্যাঁ আউ না হয় ই জয়পুর আলিহন্ত অলগা পাড়ি আউ জয়পুরা যেনদিকে আকুন আঘলি জয়পুর জয়পুর বলে আর আকুন মানে না হয় গামপুর নু বেশচাক কিছু
1: যেতে রাখুন অন্টা মাঞ্জা কেরা
0: দিয়ে যেতে অন্টা মাঞ্জা কিছু এসব নু এখন চাল রাজ বাড়ালি আর
1: হলে এই যে হেলুবন তার নাম আচ্ছাদ কিন্তু হেলুবন নে কামি হেলুবদ একা তার্তি হাকরি নামে নিমে একা তার্তি অন্তর তার নিম তেঙ্গাল কার যে
0: ওয়াসি হানে ঝুড়ি পালিনতি হেলু হলাম
1: আচ্ছা
0: ই নহা কুচিনা আহি উল্টি কাড়িনতি
1: আচ্ছা হ্যাঁ বলে ওটা সম্প্রদায় রেদন কামনার আয় কামনা নাম মাল কামদাত খালি আচ্ছা দাত নাম হলে এরা খাতির কিছু যে ই মান্নু গেহি হেলু রাই আর ওই হাজু গেভি
0: নিম হাজু গেহি হেলু রাই আর মান্নু গেহি খড়ভি নহা কুনহারি কামারু চিয়ানার বা কেন আবার ছায়া চালানার হুম
1: হুম হুম যে নিম জোড়ে হেলু নি আজকা দার মান্ন হেলু আজকা দার
0: হ্যাঁ মান্ন হেলু নি আজকা দাম হাজু হাজু খড় নি আজকা
1: একা বত ভাল লাগে
0: হাজু খড় বত বগ্গে সাড্ডি
1: ভাল লাগে বগ্গে সাড্ডি তাকে মিঠাস অন্ডা আলগা
0: দুয়াই মিঠাস আলগা তে হ্যাঁ ও হা মান্ন খড় বত টিকে হতকো মানে আওয়াজ মাল
1: আওয়াজ মাল বাড়ি
0: হুম হুম আলো তাহাই ঠাস বি মাখাতি হ্যাঁ
1: হ্যাঁ হেলে নাম ভি এরদা যে মুন্ডা উরাম উঠিয়ার ভি হেলু আছনা আই কামলা তামে হেলু নামে হেলু ভিতরে এন্দ্র ফরক আতিল নিমে নিমা কার লাগি
0: মহে তাহে নাগপুরিয়া হেলু
1: আচ্ছা
0: নাহে ঢিপ্পা হেলু
1: ওহো
0: তা নাগপুরিয়া মানে তাহে গড্ডি হেলু
1: আচ্ছা আরে তামে
0: নাহে বড় ঢিপ্পা হেলু
1: তামে বড় কানে আওয়াজ বাড়ি নামে লেখা আকা
0: নামে লেখা আওয়াজ মা বাড়ি তাহে পাতলা আওয়াজ রো বহুত গচ্ছা কাই
1: তামে বড়
0: হ্যাঁ নামে বড় নামে হাত কই ছমা কাই
1: আচ্ছা আচ্ছা
0: কিন্তু চাহাগে বহুত মিঠা বাড়ি হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ অন্যে দু বলে এই প্রকার ওটা যেন নামে সম্প্রদায় সম্প্রদায় ভিতরে যা আ হেলু নি নাচ্ছাল দাত হেলে বিটি কেরকি ডিফারেন্স আত্রি আই
0: টি কেরকি ডিফারেন্স
1: হলে এই ডিফারেন্স কামনা বদন নে কামালনার আর হি হু হিসাব নু কামনার
0: মানে আ হেলু বন নহে ই নাগপুরিয়া বলা হি কামনার হুম হ্যাঁ ই ঢাঙ্কা জামার ও ই হি তমা ভাষা দেন দেন ভাষা বললা
1: হ্যাঁ সে যাহা বি মাননা আপনার কামনার বলে নিম টিকি আগলিন তেঙ্গাল কার জি নিম নিমে বুয়া গার গানে সঙ্গেন নাড্ডা কাদার বলি কিরি আউ বড়ে বড়িয়া কথা তোমটা তেঙ্কার যে ইন্না নেলা এরা খাতরালি যে বাপ পুয় কাছে নিখরুর ভি মানলা হ্যাঁ কামা বুয়ার গানে ভি ভল করি
0: এনটা বুয়া জামার আপারু হানরাজার বাকে নেন মুখারু বুঙ্গা চাল কামে না
1: হ্যাঁ
0: এমান ফের কুদাবারু হইলার তাম
1: হ্যাঁ বাকে বড়ে কথা তেঙ্কার যে নি বাপ পুয় ওন্টা জাগানু সঙ্গে নাড কথা ইদা বড়ে কথা আর ই প্রকার সম্পর্ক নামে রানা কথা ইদা আপনা পন্ধু বাপাসি রস মাধি রস হাদ্দুসি রস যেতির রর আর ভি নাম যদি নালত উৎসব কাম তো
0: বাবস বাল্লাহ লাস বলে হাদু সাহাল লাস বাইল হুম
1: হুম
0: হাদু সাস হুম
1: হুম
0: আরে বাবস খুশি মানুষ কবলা
1: হ্যাঁ বিলকুল মানে হ্যাঁ
0: ই প্রকার কথা
1: আজি আজি
0: চাল রাজ ভি পারা জি
1: হ্যাঁ হ্যাঁ আলে নিমতা সঙ্গে না চাল কার একা কাতরা নালা কাদার নিম এন্দ্র নে নাড কাদার গুটি
0: এমি কারবা বিষয় নু বহুত কাল কাম না লাগে
1: হুম একা কাতরা কাদার
0: হইয়া হ্যাঁ চাহা চাহানু কাল কারমা উঠে মানালিয়া দোসরা মহিনা এই দুর্গা পূজা বাকি যেন কারমা মানালিয়া হু বাকি

0: ভাই জ্যোতিয়ানু উনিয়ন রাখালকাম
1: ওখানে কারমা মানে ভদো মাসের একাদশী একামালা কারমা তারপরে মানালি দিন পাছি দশরা
0: দশরা দশরা
1: দশরা তক বি মানালি দিন
0: আও ভদো মাস একাদশী বদ হুদ
1: আগলি মানি হ হ হ হেলে নিম যে নালা কালকার কারমা তক উঠি পুরা রাত রাত মানি একামালা মিড় পুতনান্তি পুরা পায়ের বিজ্জক
0: পাঁচকির গানে হি ঢে মানালয় আও যে জন কুকা হেদা হি যাদরা ডেগরার আজ হি অন্তা আধি পায়ের বিজ্জা কালে
1: হ
0: নালা কাহির দশ বাজা কালে
1: হলে এরা খাতের আলি যে যেন গুঠি নাম সাংস্কৃতিক কার্যক্রম গুঠি কামালার গুঠি বড়ে বড়ে কলাকার গুঠিয়ার নামে এরদাত যে ঘণ্টে

ছক্কা ছক্কা, উপস্থাপনা ও প্রযোজনা সন্তোষ পিং, আকাশবাণী সম্বলপুর। শ্রোতাবন্ধু, এথর আরম্ভ করছু হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। কার্যক্রম আরম্ভে শুণন্তু হম আপকে দিল মে রহতে হ্যাঁ কথাচিত্রর এই গীতটি, গীতিকার সমীর, সঙ্গীত নির্দেশনা অন্নু মল্লিক, কণ্ঠশিল্পী কুমার সানু ও অনুরাধা পোড়ুয়াল।

শ্রোতাবন্ধু, এথর শুনন্তু ইশ্ক কথাচিত্রু উদিত নারায়ণ এবং বিভা শর্মাঙ্ক কণ্ঠের এই গীতটি, গীতিকার জাভেদ আখতার

0: আজি সকালে শ্রোতা কথা লাগলো, তো সে কইলে আজি শোনপা না রকি তো বুঝে তো বোধ কব আজ্ঞা যাই ফোন লাগলে বলে বলে এটা শোনপা নানি আর রাকান্ত ভিকে স্পেশাল ডেডিকেট হে নানি।
1: ঠিক আছে আজ্ঞা, আপন যা যা কে গিফটটা ডেডিকেট করিছন
0: আউ শোতান কোন না দিকে না মাঝে আজ্ঞা।
1: হ্যাঁ হ্যাঁ নো
0: শ্রোতা মানে আমার তো বহুত হচ্ছে বড় পরিবার হচ্ছে। হ্যাঁ হরিশ কুমার পড়ুয়া, যশন্ত পেগ, করমসানি সাহু, চৈতন্য পটেল, সেবারাম মেহের, মুরলী মেহের, দেবরাজ মেহের, আনন্দ মেহের, গোবিন্দ মেহের, জয়গোপাল বেহরা, প্রশান্ত কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, লিঙ্গরাজ মেহের, সত্যভামা মেহের, চিত্রসেন শোভন, নাগু পাত্র, মনোজ কুমার পটেল, আমার পঞ্চান পঞ্জিয়া, উপেন্দ্র সুন্না, আহরি বহুত শ্রোতা আছে আজ্ঞা।
1: বহুত শ্রোতা বেলে আপন পছন্দ করিতিবারি গীতটাকে সমস্ত মিশি করে শুনি নউ না আজ্ঞা।
0: ধন্যবাদ আজ্ঞা, রোজ আজ্ঞা, নমস্কার।
1: আমার কার্যক্রমকে ফোন করতে পারলে বহুত বহুত ধন্যবাদ।
0: নমস্কার আজ্ঞা।

শ্রোতাবন্ধু, যেতবে সহযোগর কথা আসে, আমদেশ ভারতবর্ষ ঠার আড় শক্তিশালী উদাহরণ এ পৃথিবী আউঠি না। আমদেশে নানা প্রকার ভাষা, খাদ্য, পোশাক, ভিন্ন পর্বপর্বাণি এবং চালিচলন রয়েছে। কিন্তু এতে বিবিধতা সত্ত্বে আমি সমস্তে গোটিয়ে সূতারে বাঁধি হয়েছু। এখন হি কুহযায় বিবিধতা মধ্যে একতা। তবে আসন্তু শ্রোতাবন্ধু, শুণবা এক গীত। কথাচিত্র পূরব আর পশ্চিম, কণ্ঠশিল্পী মহেন্দ্র কপুর, সঙ্গীত কল্যাণজী আনন্দজী, গীতরচনা ইন্দেওয়ার।

0: শ্রোতা বন্ধু, বর্তমান শুনন্তু সম্বলপুরী মুখ্য সম্বাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই বন্দিতা মিশ্র। রাজস্থানর বিকাশ ইতিহাস নে জুড়ি হেলা গোটে নূয়া অধ্যায় আজ লোকার্পিত হয়েছে পচপদ্রা মেগা রিফাইনারি কম পেট্রোকেমিক্যালস কমপ্লেক্স। জুলাই কুড়ে নু মূল হেবা সংসদর মৌসুমী অধিবেশন, জুলাই কুড়ে নু অগস্ট তের তক চালবা এই অধিবেশন। স্বাস্থ্যমন্ত্রী সহিতে ওমসা আলোচনা উত্তর ডাক্তার মানকর আন্দোলন হেলা স্থগিত বলে সূচনা দিলে স্বাস্থ্যমন্ত্রী। আজঠানু কামনে যোগ দেবে ডাক্তার। শ্রীক্ষেত্র পুরীন অনসর নীতি অবসরে আজ চতুর্ধামূর্তি শ্রীঙ্গনে লাগি করা যা দিব্য ফুলুরি তেল। সহরাঞ্চল লাগি রুবার বর্ষা লাগি হওয়ার জলবন্দী আর বন্যা সমস্যার স্থায়ী সমাধান করবারকে বিপর্যয় পরিচালনা পাঠিনু যোগাই দিয়া টঙ্কা সূচনা দিলে বিপর্যয় মন্ত্রী। ভিন্নক্ষম লোকঙ্কর প্রেরণাদায়ক সফলতার কথাকে জাতীয় স্তর থেকে পৌঁছাবার উদ্দেশ্যে আয়োজিত হল জাতীয় স্তরীয় ক্ষুদ্র চলচ্চিত্র উৎসব সামর্থ্য 2026। বৌদ্ধ জিলানে জিলা শিক্ষা অধিকারী অধ্যক্ষতায় আজ অনুষ্ঠিত হল উচ্চ বিদ্যালয় মানকর প্রধান শিক্ষক সম্মিলনী। স্বাস্থ্যকেন্দ্র বুলিকরি তৈরি হয়েছিবার অনুষ্ঠান মানকর কামর সমীক্ষা কলে বৌদ্ধ জিলাপাল বিভূতি ভূষণ নায়ক। জুলাই মাসর 18 তারিখ নু শ্রীমন্দির গর্ভগৃহর হওয়া বৈষয়িক যাঞ্চ বলে শ্রীমন্দির কার্যালয়ন হয়েছিবার গোটে বৈঠক রয়েছে নিষ্পত্তি। আইন বিভাগর কামকে অতকা স্বচ্ছ বরকস আর জলদি করবার সহিতে লোককে ন্যায় দেবার দিকে আমার সরকার নিষ্ঠার সহিতে কাম করুছেন বলে আইন বিভাগর সহকারী নির্দেশক মানকর কার্যদক্ষতাকে সমীক্ষা করি করি কহিলে আইনমন্ত্রী। নিরন্তর বিকাশ দিকে সমবায় সংস্থার যোগদানকে তহকাবার লাগি আজ পালিত হচ্ছে আন্তর্জাতীয় সমবায় দিবস। ভুবনেশ্বরে অনুষ্ঠিত উত্তর পূর্বাঞ্চল দৃষ্টিবাধিত ফুটবল প্রতিযোগিতা নে ওড়িশা মহিলা দল হাসল কলা স্বর্ণপদক। আর বঙ্গোপসাগর হয়েছে লঘুচাপ বলে রাজ্যের ভিন ভিন জায়গানে জারি রয়েছে বর্ষা। এবার 24 ঘন্টা ভিতরে জোরদার বর্ষা হবার নেই 9টা জেলাকে সতর্ক সূচনা জারি কলা পানিপাগ বিভাগ। এছনির মুখ্য খবর ইন শেষ হেলা জুহার।
0: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর।

শ্রোতা আপন মানে আমার কার্যক্রম মানুষ নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ সঙ্গে সঙ্গে এফএম 101 মেগাহার্টজ শুনিপারিবে।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়েছে তেবে আজির কার্যক্রম কু এইটি রাখুছু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনারে মু থিলি নিহার পালা পটনায়ক আজি পই তাহলে বিদায় দিয়ন্তু রহুছু নমস্কার।

0: শ্রোতা বন্ধু বর্তমান শুণত আসন্তকালি প্রচারিত হওয়া থাকা কেতোটি কার্যক্রম সম্পর্কে সূচনা। ছটা বাজি তিরিশ মিনিটে শুনেপারে আজির ভাবনা উপস্থাপনা শিবানী লাল। ছটা বাজি সড়চাশ মিনিটে শুনেপারে সম্বলপুরী আঞ্চলিক সংবাদ। সাতটা বাজি দশ মিনিটে শুনেপারে স্বাস্থ্য সূচনা, বিষয় রহব পিত্তজনিত রোগর আয়ুর্বেদ উপচার। এই বাবদে কহবে ডক্টর দিলীপ কুমার নন্দ। সাতটা বাজি পঁচিশ মিনিটে জেলা হালচা, সাতটা বাজি তিরিশ মিনিটে ইটিকিলে মেটিকিলে। সাতটা বাজি পঞ্চাবন মিনিট শুনেপারে সুগম সঙ্গীতর কার্যক্রম। আঠটা বাজি তিরিশ মিনিটে শ্রীক্ষেত্র মাধুরী। নটার শুনেপারে হ্যালো অনুরোধ এবং দিন এগারোটা বাজি পাঁচ মিনিটে শুনেপারে সঙ্গীতর লহর। কণ্ঠশিল্পী রয়েছে সৌভাগিনী পুরোহিত, জিতেন্দ্র হরিপাল এবং নারায়ণী ডেনসনা। এগারোটা বাজি তিরিশ মিনিটে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা শুনেপারে এবং বারোটার শুনেপারে বাতায়ন। বারোটা বাজি তিরিশ মিনিটে ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম শুনেপারে। এই আগামীকাল প্রসারিত হওয়া থাকা কতোটি কার্যক্রম সম্পর্কের সূচনা। আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু বর্তমান শুণত সম্বলপুরী মুখ্য সংবাদ।
1: আকাশবাণী সম্বলপুর মুখিয়া খবর সঙ্গে মুই সম্পা রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যোধপুর ঠানে নূয়া বিমানবন্দর টর্মিনাল ভবনর উদ্ঘাটন সঙ্গে সংশোধিত উড়ান যোজনার করিছেন শুভারম্ভ। আউ গুজরাটর সানন্দ ঠানে সঞ্জে সেমিকন্ডক্টর আসেম্বলি ও পরীক্ষণ কেন্দ্রর করিছেন উদ্ঘাটন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আইবা ন তারিখ আসবে ওড়িশা। মুখ্য শাসন সচিবঙ্কর অধ্যক্ষতাতি হেলা প্রস্তুতি বৈঠক। রাইজে 2025-26 বছরে ডালুয়া ধান সংগ্রহ লক্ষ্য পূরণ হয়েছে কহিলে সমবায় মন্ত্রী প্রদীপ বড়সামন্ত। রাইজে ঘরোই প্রাথমিক আ উচ্চ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা লাগি নূয়া সংশোধিত নিয়মাবলী করা যাইছে জারি। ঘরোই বিদ্যালয় প্রতিষ্ঠা লাগি স্বাস্থ্যকর সুরক্ষিত পরিবেশ, পিইবার পান, খেলপড়িয়া বাগির মৌলিক সুবিধা করা যাইছে জবরান। রাইজে চলতি বছর লাগি সবু প্যাক্সন 81,000 টন সার মজুদ অছে আও আইবা দিনে অতকা সার আসবা বলে কইছেন সমবায় মন্ত্রী।

0: শ্রোতাবন্ধু আপনার চিঠি পাইছু কার্যক্রমে আজ আপনার পঠাই চিঠি সবুক নিয়ে এই কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র
1: নমস্কার।
0: তবে দেখলে কুকু শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন সে
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন পড়া বিজেপুর জেলা বর্গ।